হেওকমগে তেরিং এওরেন কুরা এভিসকমে ফাহে একমেগে সওয়াবং এওরেন মাহরুম নুকরবা হটে আল্লাহি তাকওয়া বেরিম মলদ দেনওয়ডিগেম বা রসকলাঙ্গে।

আমি হুঙ্গে বেরি রাসকালাগ হাদ্রতুম ফাফ ফুসেম লিবগত মশাই উডু থাকাই বিমফাদ তানাবাস কাং হরি সুয়ারুগে তিয়াবা মি হুং অবশ্যই গান্নাসে এ সুয়ারুগে তৈয়ার কুরব্বা ফাওয়ানি তাকওয়া বেরিন্নাসে।

এই এওরেঙ্গে আখন দাতুরু ফাতুরু কম উলুন হিঁদু নুবাতা হাঙ্গুরাম বেরিং খাম গা বি হিঁদু থিমাম্মেঙ্গে গা তু গা এওরেন থিবিনামা মারে নুই হে আদি কাতুলে বেশ নুই হে এওরেঙ্গে আখন না বুনিমি হুন্নে এওরেং এ বাস বুনি আল্লাহ এ বাস এওরেঙ্গে হিত গা হিতামে খাম গা লেবু মশে দিরুবাণী বেশ আদি মারুগন্নবাণী বেশ আল্লাহ আদি আল্লাহি তিয়া ব্যা মিহুং খুরা কান্তম মোলা বল্লবা বডিগম্বা রসকলাঙ্গে।

ইগফান ও গাবির বেবাডা গতি আল্লাহকে হাজরতুন লেব্বে রাহমতে গে সাবাবুনে হিপ্পুড় হারুকাশে খোল গুফুড় নুবা বে খালও খামগা খালে গফান বেবাডা গে নেবি নামা খালে গফান গে আরি হুম এউরেম ওয়াকিবেগেন হিঙ্গজ্জই হে ফাহে এউরেন না খালে গফান আফু করবাশ আদি এউরেন না ফাফ ফুসুং এদি ধন্যবাশ আদি কান্তউগা খালে গফান এউরেন না মশওয়ারা করবাশ ফাহে খামকামে তো খালে গফান আজম খান্ডালু ভাফিনম ফাহে খালে গফান আল্লাহ ওয়াকিল কুরবাশ হাম কশওয়ারুম ওয়াকিল কুরা মিহুন দেখে আল্লাহ লো বিবে বডিগেন বিতে

মিহুঙ্গে বেরি রাসকালাগ হাদ্রতুং ফাফ ফুসেউন লিবগত মশাই উডু থাকাই বিমফাদ থানাবাসকাং হরি সোয়ারুগে তিয়াবা মিহুং অবসয়গান না আসে এ সোয়ারুগে তৈয়ার কুরব্বা ফাওয়ানি তাকওয়া বেরিন আসে।

এই এওরেঙ্গে আহন দাতুর ফাতুরকম উলুন হিন্দু নুবাত হাঙ্গুরাম বেরিংখম গা বি হিন্দু থিমাম্মেঙ্গে গা তু গা এওরেন তিবিনাম মারে নুই হে আদি কাতুলে বেশ নুই হে এওরেঙ্গে আহন বুনিমি হুনে এওরেং এ বাস বুনি আল্লাহ এ বাস এওরেঙ্গে হিত গা হিতামে খম গা লিব মশে দিরুবাণী বেশ আদি মারুগন্নবাণী বেশ আল্লাহ আদি আল্লাহি ত্যাবামি হুম কুরা কান্তম মোলা বল্লবা ওডিগম্বা রসকলাঙ্গে।

দিন কীরিত করে পাম ফেটেবি রাসূলুল্লাহকে ফানুম বেস কেন করে বিগেন কীরিত করে বেবি আদি কালে ফানুম এভেস এটেন হাদিস নুকুরা বাবা দেম বড়া গিনিবিস মাসলে নিতে হাদিস করে বি দোস কুলে ফহুম ইয়ালা আওহার বিচে কাফুন কুরম ফহু রাসূলুল্লাহকে ফানুম বড়া গেন ইয়ালাগে আমি মিহাগে গাতুকা একমনাগে হাক্কু দেবিতো সওয়াল করে বিবি একমনা আল্লাহ গান্দি হুয়া কো বিদালবি তিমন কমনাগে গাগা দুয়া কুইস নুবি হে দিন অনেক কাবিস রাসূলুল্লাহকে ফানুম কিরিত করে বিবি

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমেন না ফাহিকত দেব আফা আমাল এহকম আগমেন আবদমে রক্ষাতের কমগ তিউমটকা কুম্মে ওগুতগা ওস আগমেন হায়াতগে বাত্তি নুয়াত হুড়কল নিবিগে হিঙ্গাদান কমটকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরুল ফাসনামাদ ওগুতম ওগুতান আদা করম মঙ্গেন্দমা হিঙ্গা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।